0: চুপ দিয়ে থাকে সেটা তাদের কেটে নিবন্ধন করে। একাডেমির সব বৈশাখে
1: আজ দিবে কাজ জীবন আছে নিশা রোগ বসে বাঁচি সুস্থ জীবন আপনায়।

0: মাধ্যমিক সহকার বিদ্যার্থী তৈয়াৰ পাৰিকো জীৱন উপযোগী বিজ্ঞাপন প্ৰদৰ্শনী ভয় প্ৰতিযোগিতা মাছ গৌরীশঙ্কর মাধ্যমিক বিদ্যালয় দুটি মহাকবি দেবকোটা মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এটি রচুয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলো সান্তনা হয়েছে প্রথম দুটি তৃতীয় সান্তনা হলে বিদ্যার্থী ক্রমশ 10,000 7,000 5,000 3,000 রুপিয়া নগদ সহিত প্রদান করা সামাজিক বিকাশ মন্ত্রালয় শিক্ষা তথা সামাজিক বিকাশ নির্দেশনালয় সামাজিক বিকাশ ডিভিজন কার্যালয় নেপাল বাকিকো আয়োজনা ভয়েকো প্রতিযোগিতামা জেলাকা 9টা বিদ্যালয় সহভাগী ভয়েকা থিয়ে প্রদর্শনীমা প্রত্যেক বিদ্যালয়বাট 3 জনা বিদ্যার্থী র 1 জনা শিক্ষক সহভাগী ভয়েকা থিয়ে पछिल्लो समयमा नेपालमा नसाने रोगको समस्या बढ्दै गएको छ। उच्च रक्तचाप, मधुमेह, मुटुको रोग, क्यान्सर, मृदुला तथा दीर्घ श्वास प्रश्वास सम्बन्धी रोगबाट धेरै नागरिक प्रभावित छन्। नसर्ने रोगबाट कसरी बस्न सकिन्छ त सुनौ यसै विषयमा कुमार चौधरीको एक रिपोर्ट।
1: Thank you.

0: মানব বিভাজন বদ্ধকর অভিযান রক্ষণের সমাধান রাজধানী প্রধান মহকুমার প্রয়োগ দেখায় মানুষের বিশ্বাসের ঘটনার দিনগুলি পর্যবেক্ষণ
1: আধিকারিক জানকারী দিবস আপনার কাজ সুরক্ষিত রাখবস আর পুলিশ সংখ্যা আগে না কিন্তু নথি থেকে সুরক্ষা কর্মীদের জানকারী দিবস।

0: সুন্দর আপনি কারণে হবে না, তার কারণ গ্রামের দূর সরকার সংবিধান সুনিশ্চিত অধিকার ব্যবস্থায় প্রভাবকারী কারণের দ্বারে সুনিশ্চিত করা আবশ্যক সংবিধান সুনিশ্চিত করার অধিকার কাগজ মতো সীমিত নির্ভর নাগরিক দৈনিক জীবন সঙ্গ জ্বর সেটা সংবিধান দিবস অপেক্ষা করিবা
1: সরকার থার সমুদায় পরম্পরাগত বর্গ তথা পূর্ণ সফলতা সংরক্ষণ ও বিকাশ করার উদ্দেশ্যে ঘটনা বিধেয়ক বিধেয়ক মৌলিক সাংস্কৃতিক স্পষ্ট শব্দাবলী অধিকার ও আর্থিক দায়িত্ব সুনিশ্চিত করা সরকার সরকারওয়ালা সুঝাও দেবাট সুদূর পশ্চিম প্রদেশ সভা অন্তর্গত সামাজিক বিকাশ সমিতি ধনবাড়ি আয়োজনাত্মক সরকারমা তৈরি ও কঞ্চনপুর থার ও কানুন ব্যবসায় তথা সরকারওয়ালা অন্তর্গত প্রস্তাবে সুদূর পশ্চিম প্রদেশ পর্যায় ও ভ্রমণ সাপর্ক সংরক্ষণ তথা বিকাশ সম্বন্ধনা ব্যবস্থা করার পর্যায়ে বিধেয়ক 2082 পরিমার্জন সহিত আগত আয়োজন সভা তেল সরকার অধিবক্তা রাখুরাম মহতো বিধেয়ক শব্দাবলী ও প্রধান স্পষ্ট বিপণন পত্রে থার কল্যাণকারী সভা প্রকেন্দ্রে পার্ষদ মাধব চৌধুরী থার সমুদায় মৌলিক সংস্কার পরম্পরা ও অভ্যাস প্রাথমিকতা দিয়ে পরম্পরাগত সংস্থাকে মৌলিক স্বরূপ সংরক্ষণ করার প্রণা পত্রবাট কঞ্চনপুর মহেন্দ্রনগরমা উদয় রাম থার বিধেয়ক হওয়া অন্তিম রূপ দেওয়ার থার সমুদায় ইতিহাস ও পরম্পরাগত সূক্ষ্ম অধ্যয়ন তথা পর্যাপ্ত পরামর্শ আবশ্যক পত্রবাট ঠাকুর প্রসাদ করিয়া প্রধান বর্গ ফর্মসা প্রণালী প্রভাবকারী বনায় সরকার আর্থিক দায়িত্ব সমেত বহন করা প্রণব নাম তথা অধিকার প্রাথমিকতা দেহ পড়া প্রক্রিয়াবাট সার চৌধুরী ফর্মজান স্পষ্ট অধিকার ও জেনেওয়ারি প্রেরণা ব্যবস্থা আবশ্যক প্রক্রিয়াবাট করেছে বলবাহাদুর ডমরা থার সমুদায়ক পরম্পরাগত লোকতান্ত্রিক নেতৃত্ব প্রণালী পথক খোঁজ তথা অনুসন্ধান দেখ দেহ বিধেয়ক আগতলায় পড়া থার ধরণ রোহিত চৌধুরী স্থানে তাহান ফর্মসাক সহভাগিতা সুনিশ্চিত করার প্রভাব প্রক্রিয়াবাট থার আগুয়া বিশ্ব নারায়ণ থার মৌলিক শব্দ পরম্পরা এই নামে বিধেয়ক বনায় তথা ফর্মসাকলা প্রস্তাব করেছিল 25 বর্ষক উমের হাত পুনর্বিচার কর সুঝা দেবাট নেপদান থার সমাজ প্রমণ দান বিধেয়ক না থার সামুদায়িক শক্তি প্রক্ষেপ উপলব্ধ হই না বাদ গ্রহণ বনায় প্রণাপ করিবাট মারানা থার সমুদায় মাস হওয়া পরিবর্তন